আর অমনৈ নিহ পিছা পাচিন দেখালে ওলাই হই না রা আমনে করলাই হখন রা ইয়ালে আমার নাম কাহ এটা খান লাই রম লাগাছে পাহি ভিনে ¿Qué es lo que se llama?